0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: হালধি আর ইয়ার ঔষধি গুণ। ঘরুয়া দ্রব্য হিসাবে হালধির ব্যবহার সম্পর্কে আমি সকলে জানো। ইয়ার ঔষধি আর সৌন্দর্যবর্ধক গুণ সম্পর্কে আধুনিক বিজ্ঞানে গবেষণার জড়িয়ে বহু কথাই উদ্ভাবন করেছে। রন্ধন প্রকরণত হালধির অবিহনে খাদ্যবস্তু রংহীন যেন হয়। হালধি ইমান লোকপ্রিয় যে ই ধনী দুখিয়া সকলে ইয়াক সমানভাবে প্রয়োগ করে। ইয়ার ব্যবহারের ফলত আহার দেখিলে সুন্দর হয় আর ভোজনের প্রতি আগ্রহ বাড়ে। হালধি মশলাজাতীয় দ্রব্যরূপে ব্যবহার হওয়ার উপরও বিভিন্ন ধর্মীয় তথা পরম্পরাগত উৎসব অনুষ্ঠান আর চিকিৎসা কর্মতো বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আহিছে। হালধি উৎপাদনের ক্ষেত্রে ভারতত অন্ধ্রপ্রদেশের স্থান প্রথম, দ্বিতীয় স্থানত তামিলনাডু আর মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অসম আদিকে ধরে ভারতের সকল ঠাইতে কম বেশি পরিমাণে হালধি উৎপাদন হয়। আমি ব্যবহার করা হালধির যি অংশ প্রয়োগ করো সেই অংশটি মাটির তলত উৎপাদন হয়। মাটির তলর শিপাত সরু আর দীঘলিয়া হালধির গোট উলমি থাকে। মাটির উপর গছর পাতবরেহে দেখিলে পাওয়া যায়। হালধি আগস্ট মাহত রোয়া হয় আর জানুয়ারি ফেব্রুয়ারি মাহত উঠা হয়। যেতিয়া গছর উপরের পাতবর শুকাই হালধিয়া হয়ে পড়ে তেতিয়া কাণ্ডবর খান্দি তোলা হয়। ইয়ার পাছত সর্বনিম্ন 30 মিনিট সময়ের বাবে সর্বোচ্চ 3 ঘণ্টাল পানীত সিজাই রোদ বা ছাঁত শুকাই লওয়া হয়। শুকা হালধির টুকুরাবর উপরের কলা চালবর এরুয়াই সফা করে লওয়া হয়। হালধির শুকান গাঁঠিত 5.8% তেল আর কেঁচা বিধত 0.28% তেল থাকে। ইয়াক জেন্সব্রিন বোলা হয়। এই তেল কীটনাশক আর বায়ু নিবারক। ইয়াত শতকরা 6.3% প্রোটিন, 69.4% কার্বোহাইড্রেট, 5.1% চর্বি আর ভিটামিন এ পোৱা যায়। এইবোৰৰ উপরেও হালধিত কিছু পরিমাণে ক্যালসিয়াম, লো, ভিটামিন বি আর সি পোৱা যায়। আয়ুর্বেদত হালধির গুণ বর্ণায় এইদরে কোৱা হৈছে। ই রক্তশোধক, কফনাশক, কৃমিনাশক, পিত্তনাশক, বিষনাশক, বায়ুনাশক, রক্ত দুঃহরণ করতা আর পাচন প্রদীপ্ত করুতা এক উৎকৃষ্ট দ্রব্য। কাঞ্চনের দরে দেহ পোৱাৰ বাবে ইয়ার নাম কাঞ্চনী। নামৰ দৰে গুণতো ই সোণৰ দৰে, নামৰ দৰে গুণতো ই সোণৰ দৰে, শরীরক সোণৰ দৰে মূল্যবান করে তোলে। ইয়ার গুজরাটি আর পাঞ্জাবী নাম হল হলধর। এই শব্দই এই সংকেত দিয়ে যে হাল চলোৱা আর হাল ধারণ

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, আজি ভাদ মাহর 22 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর 9 তারিখ। পঞ্জিকার পা তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর ত্রয়োদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 5:20 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:32।

কবি, নাট্যকার, গদ্য লেখক আর শিশু সাহিত্যিক অতুল চন্দ্র হাজরিকার আজি উপজা দিন। 1953 চনৰ পৰা 1956 চনলৈ তেওঁ একাদিক্রমে তিনিবার অসম সাহিত্য সভার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিল। 1959 চনৰ অসম সাহিত্য সভার নগাঁও অধিবেশনত তেখেতে সভাপতিত্ব কৰিছিল। অসম সাহিত্য সভায় 1982 চনত তেখেতক সাহিত্যচার্য উপাধিৰে সন্মানিত কৰিছিল। অতুল চন্দ্র হাজরিকার জন্ম হয়েছিল 1903 চনৰ 9 সেপ্টেম্বৰত। পিতৃৰ নাম আছিল রমাকান্ত হাজরিকা আৰু মাতৃ নিরূপমা হাজরিকা। অতুল চন্দ্র হাজরিকাই মানিক চন্দ্র বৰুৱা মধ্য ইংৰাজী বিদ্যালয়ত শিক্ষা সমাপ্ত কৰি কটন কলেজিয়েট বিদ্যালয়ত মাধ্যমিক শিক্ষা লাভ করে। 1923 চনত প্রবেশিকা পরীক্ষাত তিনিটা বিষয়ত লেটার নম্বর সহ উত্তীর্ণ হয়। তার পাছত 1928 চনত কটন কলেজৰ পৰা কলা বিভাগত স্নাতক ডিগ্রি লাভ করে। তেখেতে কলিকতা বিশ্ববিদ্যালয়ৰ পৰা অসমীয়া বিষয়ত স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। 1930 চনৰ পৰা 1948 চনৰ ভিতৰত অতুল চন্দ্র হাজরিকাই অসমৰ বিভিন্ন ঠাইত শিক্ষকতা কৰিছিল আৰু সেই সময়তে গুৱাহাটীৰ আৰ ল কলেজৰ পৰা আইনৰ স্নাতক ডিগ্ৰী আৰু শ্বিলঙৰ ছেইণ্ট এডমান্স কলেজৰ পৰা বিটি ডিগ্ৰী লাভ কৰে। অতুল চন্দ্র হাজরিকাই বহুতো গ্ৰন্থ ৰচনা কৰি অসমীয়া সাহিত্যক সমৃদ্ধিশালী কৰি থৈ গৈছে। অতুল চন্দ্র হাজরিকাৰ অসমীয়া নাট্য ইতিহাসমূলক

0: রচিত সৈয়দ সাদুল্লাই প্রযোজনা করা নতুনৰ পচুয়া লগা গাওমৰ প্রামাণ্য আলেখ্য দুখনে প্রথম পুরস্কার লাভ করেছিল। ইয়ার উপরি আলী হাইদর রচিত আর মুনীন ভূঁইয়া লুৎফুর রহমান প্রযোজিত নাটক এটা চোলার কাহিনী, সৈয়দ আব্দুল মালিক রচিত, মুনীন ভূঁইয়া আর রাজেন গোহাই প্রযোজিত সংগীতালেখ্য ও মোর আপনার দেশ, মুনীন ভূঁইয়া রচিত আর প্রযোজিত তথ্য আলেখ্য সৃষ্টি আর স্থিতি, তরুণ চন্দ্র পামেগাম রচিত আর মুনীন ভূঁইয়া প্রযোজিত অনাতার নাট সেতু, প্রিয়েন্দু তামুলি রচিত আর মুনীন ভূঁইয়া প্রযোজিত বরদৈশিলা আর মুনীন ভূঁইয়াই নিজে প্রযোজনা করা দেউরী বিহু নামের সংগীতালেখ্যই আকাশবাণীর বার্ষিক প্রতিযোগিতাত প্রযোজনার বাবে বঁটা লাভ করার লগতে আলেখ্য নাটসমূহে ক্রমে দ্বিতীয় স্থান আর বিশেষ প্রশংসা বঁটা লাভ করে আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্রলৈ সুনাম কঢ়িয়াই আনিছিল। ওরেতো জীবন নাটক আর কলা শিল্প সংস্কৃতির সাধনা করে যাওয়া মুনীন ভূঁইয়াক অসম সাহিত্য সভায় নাট্যপ্রাণ উপাধিরে বিভূষিত করেছিল। আনহাতে জরৌরা পর্যা নাটকখনের বাবে সাহিত্য সভার শ্রেষ্ঠ নাট্যকারর বঁটা আর গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ পরিচালকর বঁটা আদি লাভ করেছিল মুনীন ভূঁইয়াই। পিতৃমাতৃৰ পিছতেই এগৰাকী শিক্ষাগুৰুৱে ছাত্ৰ-ছাত্ৰীক আগুৱাই যোৱাৰ ক্ষেত্ৰত কি ভূমিকা গ্ৰহণ কৰে সেই সম্পৰ্কে আমি কথা পাতিছিলোঁ ৰাষ্ট্ৰপতিৰ পৰা কৃতি শিক্ষকৰ সন্মান লাভ কৰা ডিব্ৰুগড় জিলাস্থিত নামচাং চাহ বাগিচা আদৰ্শ বিদ্যালয়ৰ কৃতি শিক্ষক দেৱজিৎ ঘোষৰ সৈতে।
1: অভিভাৱকৰ পিছত এগৰাকী শিক্ষকৰ ভূমিকা হ'ল দ্বিতীয় পথ প্ৰদৰ্শক, এজন পৰামৰ্শদাতা আৰু চৰিত্ৰ গঢ়োতা হিচাপে বৰ্ণনা কৰিব পাৰি। শিশুৰ জীৱনৰ ভেটি স্থাপন কৰে পিতৃ মাতৃয়ে আৰু শিক্ষকে সেই ভেটিক দৃঢ় কৰে নিজৰ জ্ঞান মূল্যবোধ দক্ষতা আর আত্মবিশ্বাস গড়ি তোলাত ছাত্র ছাত্রীক সহায় করে। জীবনের পথ প্রদর্শক হিসাবে শিশু সকলে পরিয়ালের বাহিরের পৃথিবী অন্বেষণ করবলে আরম্ভ করে শিক্ষকর মার্গদর্শনের জড়িয়ে। শিক্ষক সকলে বুঝাবুঝি কৌতূহল যুক্তিবোধ বিজ্ঞান মানসিকতা বিকাশ করাত ছাত্র ছাত্রীক সহায় করে। তদুপরি ছাত্র ছাত্রী সকলে নিজের ঘরের গন্ডির পরা বহির্জগতের সম্পর্ক স্থাপন করা যখন ব্যক্তিয়ে আটাইতকৈ বেশি ভূমিকা পালন করে সেই ব্যক্তিগুলিয়ে হল শিক্ষক। চরিত্র গড়ি তোলাত শিক্ষক সকলে ছাত্র ছাত্রীক বিশেষভাবে সহায় করে। সততা, অনুশাসন, দায়িত্ববোধ, সন্মান, সহানুভূতি আর মূল্যবোধর ছাত্র ছাত্রী সকলক শিক্ষা প্রদান করে। ছাত্র ছাত্রীর মাজত থাকা প্রতিভা, ছাত্র ছাত্রীর মাজত থাকা গুণাগুণ এই সকলো নির্ণয় করাত সহায় করে শিক্ষকে। ছাত্র ছাত্রীর মাজত কিছুমান প্রতিভা আছে, যেখানি প্রতিভা শিক্ষক সকলের অনুপ্রেরণার জড়িয়তেহে প্রকাশ করবলে ছাত্র ছাত্রীয়ে উপযুক্ত একটা প্ল্যাটফর্ম বা উপযুক্ত একটা স্থান লাভ করে বলে আমি সদায় আমি কব পারো। শিক্ষক সকলে শিক্ষার্থী সকলের কথা মনোযোগে শুনে, তেওঁলোকৰ অভিযোগ মনরে শুনে, তেওঁলোকক উৎসাহিত করে, তেওঁলোকক অনুপ্রাণিত করে, তেওঁলোকর বিফলতা বা সফলতা যিকোনো তেওঁলোকর মাজত তেওঁলোকর সফলতা উদযাপন করাই হোক, তেওঁলোকর সফলতার কারণ বিচারি তেওঁলোকক মানসিকভাবে সহায় করাই হোক, এই সকলো ক্ষেত্রত শিক্ষক সকলে এক অদ্বিতীয় ভূমিকা পালন করে। তেওঁলোকক সহযোগিতা, যোগাযোগ, নেতৃত্ব আৰু আনক সন্মান করবলে যেটো শিক্ষা ছাত্র ছাত্রী সকলে লাভ করে সেই শিক্ষা প্রদান করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অনবদ্য। আমি শিক্ষার্থী সকলকে এক নির্দিষ্ট লক্ষ্য উপনীত হবলৈ সাহস বা নিজের উপর বিশ্বাস যোগার ক্ষেত্রে শিক্ষক সকলে কিন্তু ছাত্র ছাত্রী সকলক সদায় অনুপ্রাণিত করে থাকে। শিক্ষার্থী সকলে কেবল শিক্ষকক পাঠর পরাই নহয়, তেওঁলোকর আচরণ, তেওঁলোকর মূল্যবোধ, তেওঁলোকর ন্যায়পরায়ণতার পরাও আদর্শ ব্যক্তি হিসাবে জ্ঞান করে নিজের জীবনের পথত আগবাড়ি যাবলে আরম্ভ করে।
0: সেয়া আছিল রাষ্ট্রপতির পৰা কৃতি শিক্ষকর সন্মান লাভ করা ডিব্রুগড় জিলাস্থিত নামচাং চাহ বাগিচা আদর্শ বিদ্যালয়ের কৃতি শিক্ষক দেৱজিৎ ঘোষ। ইতিহাসৰ পাতলুটিয়ালে আমি পাওঁ রুশ কথা সাহিত্যিক লিও টলষ্টয়ৰ জন্ম হৈছিল 1828 চনৰ আজিৰ তাৰিখত। আধুনিক হিন্দী সাহিত্যৰ জনক ভৰতেন্দু হৰিচন্দ্ৰৰ জন্ম হৈছিল 1850 চনৰ আজিৰ তাৰিখত। কাৰ্গিল যুদ্ধৰ শ্বহীদ কেপ্টেইন বিক্ৰম বাত্ৰাক মৰণোত্তৰভাৱে পৰমবীৰ চক্ৰ প্ৰদান কৰা হৈছিল 1974 চনৰ আজিৰ তাৰিখত।
2: সকলের বাবে সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
3: যোজনা।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, নরূপত আকাশবাণী।

0: সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিওয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব। যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি টিসিএ টিকেট বিচারে দেখুয়াই দিব, কিন্তু কোনোবাই যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক তাতালিকে খেদি দিব।
2: আরবিআই কয় ওটিপি বা পিনের বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।
3: শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রপরা। অনুষ্ঠানত এবার শুনাবলে লৈছো চান্দিনী মূলছবির এটি গীত, লতা মঙ্গেশকর আর সঙ্গীসকলের কণ্ঠত, গীতর কথা আনন্দ বাগচীৰ।

এটা জনপ্রিয় গীত পরিবেশন করব শিল্পী মিতালী দে। ভূপেন হাজরিকার বহুবুর গীতত সংস্কৃত বা তৎসম শব্দর প্রাচুর্য দেখা যায়। এই গীতটি তার অন্যতম উৎকৃষ্ট নিদর্শন।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারোবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: শ্রোতাসকলে বাৰীৰ শনি অনুষ্ঠানটি শুনি আছে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ পৰা। অনুষ্ঠানত এবাৰ শুনাবলৈ লৈছো চাহ জনগোষ্ঠীয় ভাই ভনীসকলৰ লোকসংগীত। কণ্ঠশিল্পীসকল হলিৰাম হৰিপাল, হামিদা মৌচুমী কৈৰী, আৰু ঢোল সংগত কৰিছে যোগেশ কেওটে।